0: কাগজের পুত্রদের পুত্র দেন সরকার মনে সত্যি করে আমাদের তাদের কোনো মানুষই থাকা
1: এই সময় মহাকে পাঠাতে